যেহি বেদি হই নাথ হিত মোরা, যেহি বেদি হই নাথ হিত মোরা, করহু সবেগি দাস মে তোরা। হে নাথ, জিস তরহ মেরা জিস চিজ বিচ মেরা হিত হোয়ে তুসি ওহি করনা, ক্যোঁকি মে হমেশা তোয়াডা দাস হি রহাঙ্গা।

দেশ, এই দেশ বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে, আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ।